0: Laten we gewoon een gezellige muziek draaien en een brassa van maken. Een brassa uitzending hier op Ujala Radio. Hoe zeg je het toch? August का महीना है 14 तारीख है आज फिर 3 अगस्त देखा देखा ई बारिश जो नहींगा भी बीत जाएगा बे 2026 अब ये नेट शुरू है ले यार एंड इज इट सो मेटेन ऑल फॉर बाय इतना जल्दी जाएगा एक साल इतना जल्दी जाएगा आपका हमारा जीवन भी सोचने लगा था ऑल फॉर बाय या तो दोस्त जोन जोन चीज तो के करेगा नीत तो फिल अर्ज तला जोन तो के करे के बात कर ले हल्दी से Dit is trouwens de stem van Avisha geweest. Avisha hier rega. Brasa Vesper. Toe aye. Toe sunie, toe dekie. Ja toch? Ham jai la dekie kon gana aur aapke sunai. Dit is een Satvika.
1: Exclusive
0: ke zaad Satvika ki awaaz. Thora deer tak aapke sunate ham. Ek jhalak. Jaldi jaldi ek aadar een heel snel doorheen gaan sunne walo. Want tot na samay na hai ga toch? En natuurlijk Brassafest, eind van de maand 29 en 30 augustus. Zaterdag 29 en zondag 30 augustus. Den Haag, Sheher Meijer. Den Haag, we komen eraan. Oye bhi, Gia. Gia me rehega. Shayad aap socha to yo Gia konchi heega. Gia thaiga ego bahut barka hal Den Haag me heega. Den Haag Zuid me. Gia Event Center. Jonathan me mange adres jane, The Werf 11. Hoe heiga adres? Gia Event Center ke. Oma pe rehiga, Ujala ke, Brasa Fest. Jabarjast programma rehiga. Met heel veel kraampjes, tentjes, khana pina, naach baja, sab kuch yaar, alles onder één dak. और इन दाग के मतलब हैगा कि बाहर ना हैगा मार अंदर हैगा इंदौर दोस चाहे बारिश आएगा चाहे मोई वेर रही चाहे स्लेक्ट वेर रहीगा ब्रासा फेस्ट उतने स्पांग रहीगा ऑल द टॉपर्स आर इन देयर बैग हम आपके टॉप सुनावे मांगे लागो दूसर झलक भी दोसन हम गनवा रोक बे यार दोस हम एफन च जाइला खोजे कहां एक वन गनवन हैगा देखी तो एगो प्लेलिस्ट हमें मिला ला नेट Dus we gaan onze playlist gewoon starten. Als het werkt tenminste, Prius Onewalo. Want ik kreeg hem een beetje aangeleverd, broeia broeia hier. Dus we moeten even kijken of het allemaal wel werkt. Jesse Hammangila, tot nu toe werkt het niet. Dus apa maar awas sunega isait. Organwana sunega. Dus wat er aan de hand is, hamuke patanahiga. We gaan het even overslaan. Dit werkt niet. Dus ham apke sa jaila terug naar waar ik was. Laten we hier naartoe gaan. Ja toch? Thora se vervelend heiga, techniek wa jape. Want haar assistentie, John heiga na mooi he, en ik kon er zomaar in. Maar het lloyd gebeurt er ha. Techniek kareke. Maar ha me karek parega, dus geen probleem. Mi de ha eigenlijk na jaar, han batina. Ai, deze man gaat er ook bij. Eeuw londwa, eeuw artiest waar heiga. En hij heeft wel fans hoor, deze boy. Shivam Rajaram. Eeuw rehiga natuurlijk op Brassafest.

Eind van de maand, zaterdag 29 en zondag 30 augustus, Den Haagse Hermea, Brazzavest. Abbe tu carta kinsa keiga, maar hoe die acha prijs mee, lage prijs mee. Oké, bolal jaiga early bird sunne valo. Oker matlab baki prijs jo naiga abbe, maar hoe mooi heiga. Tu sasta mee kinsa keiga. Ek aatro chauro. Hamre jan ab se lekar chauro chauro. Aaj heiga 14th, dusakar matlab 20 augustus talat. Precies se chauro. Chauro aapke paas heiga samay. एकदम सस्ता में कार्ता किने के ब्रासा फेस्ट के खाना ब्रासा फेस्ट पे उन्तनाओ रीखो

0: ये वो रहेगा तो संजना भी रहेगा वहाँ पे। एक से एक लड़की रहेगा स्टेज पे, तो स्लॉट वे इफ़ ना दे सोलो इस तरह असो तो खेंद मूड साइन फ़ंड दामस रानी ये सर भाई All right, live on stage there's Rani bhi rahega.
1: Meri arzi maan hai maula, tu hai sab kuch jaane wala, main hu tera maane wala, mujhko bhi to lift kar.
0: Hell fill damas aur the on stage solo sign. Ab hum sunila, ab hum ganwan chalaila. Dan dringt het tot mij door dat er zoveel leuke zangeressen bij zijn gekomen in Nederland. Ik poos er haar schaarste, hoor haar rato. Van de goede zangeressen. Maar het is een heel mooie, mooie heiga zangeressen. Zij is uit. Leuk. Zij is erbij.

dus. Toe weet je, Sunier, we gaan genieten. Met elkaar daar. En we gaan allemaal een brassa geven aan elkaar. Ja toch? Brassa vest. पूरा परिवार के साथ आप ये अकेले में तुके ना हूफ आवे के मख मा आवे के मतु परिवार ले के आ सकेगा जो कुछ केंद्र में नहीं है केंद्र अंदर इन में इतर त्रो सोसो में एकदम ग्रातिस में आएगा भीतर माई को नतुली के नानी आजी ओमा ओपा तंतस ओम्स हुआ मौसी तो सब के ले के आइए पार्केर एक को प्रॉब्लम ना आएगा फॉलो पार्केर Dus toen wij hier maar bij Den Haag-Zuid mee. En toen maar bij parkeerkarsen kregen. Dari, rasta bij het een aantal gehaald. Dus maar goed makkelijk kregen. O, feest toen wij hier te bijhoi ze kregen. Geen enkel probleem. Lau hem aapke sunai, ik op volgende zangeres. Ja toch? Van de ene gaan we naar de andere toe. Dik je ja. En wat dacht je van haar dan? Zij is er ook bij. All right. Roshana. Roshana is erbij. Roshana.

0: थोड़ा मस्ती, थोड़ा खुशी, थोड़ा हलचल उजाला रेडियो।
1: You are. Dit is Edwin Gerritsen van de ANWB. Er staan nog 180 kilometer file. Het drukste moment van de middag ligt inmiddels achter ons.

dus. Toe je Sunie, we gaan genieten met elkaar daar. En we gaan allemaal een brasa geven aan elkaar. Ja toch? Brasa vers. पूरा परिवार के साथ आप ये अकेले में तो कितना हुआ आवे के मग में आवे के मन तो परिवार ले के आ सकेगा जो कुछ केंद्र में नहीं है केंद्र अंदर 1 meter ट्रोमस सोसो में एकदम ग्रातिस में आएगा भीतर माइक नेचुरली के नानी आजी ओमा ओपा टंटस ओम्स बुआ मौसी तो सब के लेके आइए पार्केर एक को प्रॉब्लम ना आएगा फॉलो पार्केर Dus toen je maar bij Den Haag-Zuid mee. En toen maar bij parkeerkast kijken. Dari, dari. Rasta bij het een aantal gaan. Dus maar goed makkelijk kijken. OV zit toen je te bij hoort kijken. Geen enkel probleem. Lau hem aapke sunai. Ik ga volgende zangeres. Ja toch? Van de ene gaan we naar de andere toe. Dikje ja.

laatste weekend van augustus, zaterdag 29 en zondag 30 augustus. दो बजे सांझ के प्रोग्राम शुरू होगा। शनिवार के दिन और इतवार के दिन भी दो बजे सांझ का प्रोग्राम शुरू होगा। Zaterdag gaan we door van 12 uur, nee, van 2 uur in de middag tot 1 uur in de ochtend. En zondag gaan we door tot 12 uur.

Wat een heerlijke zanger. Sanjay Jodha. Dit exclusief live on stage. Tijdens Brazza Fest. Omdat niet door het maar hem man krijgen die gaan wat sunila altijd, heb ik meteen de neiging om te gaan dansen. Hem man krijgen direct op een partner pakken om op de dansvloer romantisch te dansen. Toe aan je. Brazza Fest met ook een pura moka hem luk debe na checken. शर्मा ये वंत दिस योर फेस तू हमो ब्रासा करके खूब नचिए क्यों नहीं संजय जोधा लाइव ऑन स्टेज ब्रासा फेस्ट पे तो ये चेक इट आउट brassafest.nl इसे तू अपन कार्ता किनिए सस्ता में ब्रासा